0: iniciativas a lo largo de
1: স্ট্রাকচার নির্বাচিত প্রতিনিধিরা জনপ্রতিনিধিরা কর্পোরেটর হতে পারেন
2: তট আর মধ্য ভারতকে হিসোমে রোকা
3: બે દિવસમાં દક્ષિણ ગુજરાતમાં પહોંચી શકે છે
4: તેમની તેમાં નીકળતી કાયદેસર